আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিলি কানা আছনমনি জিগ্রিমপো প্রচুকপা গায়ংয়ন্তি দুনুগলেপসিয়ত নিজুন আসালামপো কবুল বাজাত এলে রিনমছে আছনমনি জিগ্রিমাসনা বাখান আছনমু কাকাফোন ছানা দিন জিগ্রিম পিয়ানো সাকসনাল্লা আঙাতেস স্টান্দুস গাঁতি ফ্রুন সুকুল্লা তাংচা দেশ কয়লাস পেরারি জেরে দিয়াং দের গ্যাবনা আঙাতেস দাকসা বাজারি জাং ফুট সেক জেতাং দোন গাঁতেস মিজার গোসিন দেশ কয়লা এন্তি খনমালাস পেরারি জেরে ইয়াং ধিঙি

0: চামেন পুরাস গেষ্টি তেনু থু আর বোল গাতা মিলারসি
1: লোজেরে
0: ইয়া মিলারসি ফান কেউ মাক্স পাতা শেষ সাকবাস না মিলারসি অনুক দে খুশুসিয়াত পৌঁছিন জুখানু গাতা গা গাতে সে নাচ তাপনা ইয়া ক্রো তাপনা রে ইয়া ইয়ং চিক তাপনা রে গাতা দে অনুক বিলকুল খেয়াল যাক পর গোসিন খুয়ানু চামচি গাতা লুত্তা অমর গোসিন চামচি
1: ছুতা অমর গোসিন
0: ছুতা অমর গোসিন ইয়া নাত খাচি খোনি কয়ঞ্চিন দোন লাঙাতা স্টুং রুক্স প্রপার্টিস ভি হ্যাঁ কি গাতা জো গাতা প্রোটিন ভি হ্যাঁ গাতা প্রোটিন ফিয়া গাতা আজ বিন্দু হিজু কি আপকো এগস লেনা হ্যাঁ মিট লেনা হ্যাঁ পালসিস তো আপকো জো ভেজিটেরিয়ান হ্যাঁ দাল না মানে পাক্কা জার গোসিন চি ফিয়া প্রোটিন কেলে লেকিন গাতা আচ্ছা চেচে কাতো যে না ইয়ে বাদ ভুল জানা চি কি গাতা প্রোটিন কাহা সে মিলেগা জেরে কি ইসমে গাতা মিলার সুনিয়ানুক খাস কার জি গাতি ছা ইয়ো দেজু ফক্সটেল মিলার টেনুক প্রোটিন ভি আচ্ছা খাসা ইসমে হ্যাঁ ছা না উসমে ওর নিউট্রেন ভি হ্যাঁ দেখ সঙ্গা জি দেন দি স্কোল লাজে জুগি গাতা অ্যান্টি ক্যান্সার ইন জি এমেগডেলিন জেরে যা সগলা ইয়ে বি এক ইয়া ডায়াবেটিস সি পেশেন্টস কে লিয়ে ইয়া ক্যান্সার কে লিয়ে বি ইয়ে অ্যান্টি ক্যান্সার কে লিয়ে বি ইয়ে জি ছা চেচেন গাতেস কোলেনচি হচ্ছু ছানা গাতা ইয়াং জি মাক্স পোষে সে ইয়াং গাতা গাতি স্নাপাসি গাতি জাচাস পেকা গাতো লোক নারি গাতি সাও গাতির গেলা লুশিন সিহাত পঙ্গাতি নান মেড লুশিন কসা বখশিশু চানা গাতা দখসা জিয়া নন দু দেজু মতলব দাতসা গাতে ডাইট ইসপেরা তানচত পনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতুই কা গাতি ফে কা দেচ স্ট্রেস তান সে দুজু হর ইসমে হাদিস হানো ইয়ারা গাতা সিল নারি গাতা তা নারি গিয়া ডাইট মে ইহি সাতু পে দেন থ বিন দুজু গাতা নাসি ফে কা নাসি ফে কা গাতা নাসি ফে ছুতু চা ইয়া নাসি ফে খুলাক গুসে পাপা চসে দন চা জিয়া গাতি সে দালিয়া জেন চিন গাতে পপো চলো চামে তেজু ও চলো চসে দন চা সুনিয়ানু মানা গাতা ফাইন কে এনজু গাতা সিয়াতে দো চল কাতো গাতে গাতি ডাইট হনু নু গাতি দি জানুন কাতো গাতে ইনক্লুড বানা ইনশাআল্লাহ গাতা জি সপো জেরমনি কানা গাতাং স্ট্রং সে জক জাকতো জেসে গাতা প্রুফ ইয়ো জু গাতি স্নাপাসি গাতি আতা পোনিয়ানু দো সপো জেরমে মানা মাথোমা ইয়ো তেজু গাতা দাকসা গাতি জেনারেশন পানু গাতা জি কাসম কাসম নাতুন ইয়ং মাথোমা কাসা
1: মাকশি যদিও মাই আস মানার দেমিক মস ছানা গাতা থং জু গাতিস না পাশে গা ছিমিমি ইন না দাকসা চাকপা ঠেক ঠেক অন হাজু ইয়া খোয়া মানা গুই গাজের মিমি চার কেত পা পুসমি গাজের মমি অং চা ছানা দিয়া গাতি সাম্বে হেসা গাতে জের না কাতো দিয়া না ইনচু জু খো জেন মে হেসা পো গাতি সে কেন বিং মি গাতি জানুন দোন ইনচু হাজু ছানা দারে গাতা লো বালো থো নিয় জু দাকসা মানা লো বালো গা না চিন না স্কেত ইন ছে থাজু জাক বাজাক ছানা দু গাছু চিয়া সং সেনচু গিয়ারেস দেস কোলা চিমরে বাকশি
0: গাতে স্নাল মানে জেস দেজু গোমে কাকি গাতা ডাইট পো গেলা ছামেত জেরে ডাইট গাতা ব্যালেন্স ডাইট থবামেত গাতে চি থব জাং ফ্রুটস গাতে তস কাং সে জাগত ছান জো গাতা ডাইট জিসমে হামে ফাইবার মিল নাই জিসমে গাতা নিউট্রেন থব চা জি জি গাতা ভিটামিন থব চিনি দোন গাং মা গাতা গা ইয়াং জে জাগা লুস পামে জু জেন তো উসমে নিউট্রেন ই কমি ছে জু ইয়া জেন গো ইমিউনিটি গাতি বডি অনু কম ছে ছান গাতা নাথুনি গাতা গা অ্যাটাক ঠিকঠাক বসে থুচা জু গাতা আট গিলাস একে আডাল কেলে নিমিয়ানু গাতা জরুরি হার ডাইট্রিশিয়ান ইস জেন্দুক হার ডক্টর কে গাতা ছানে ছুজু চল থুং জেন্দুক ছান ছু আং মানে গাতা না যাকসে গাতা জি ছুই আং গাতা ডায়েট পোনে আমি ছু আং গাতা থুং মার্গো সিনজুং কি ইসরি গাতা ডায়েট গাতা জানপো মা দুপা ইয়াং ফুড কন্টেন্ট সঙ্গে জুন ফানকে